0: আমি
1: উড়া সাই আঙ্গুই হামে বড় জানামি বালাসবর হামুন ইয়া নুয়ালাতে বেউন জেরে অড বড় জানামি ইনার হাকু নুয়ালাতে বেসি জিবো জসমালি মন ইঙ্গাম মাইদা হর মরমা টাঙ্গা বড় জানামি
0: রজানামি আসা ডিঙ্গার রহাকু রজানামি মারডং আসারি পেড়ে হতামুনা তারও কামু মারা যাওয়ান তুলু বালাং তুলো নেগাতি বুল আসা ডিঙ্গার রহাকু মারডং আসারি পে
1: জাইনারে কমু ইকো তারওয়ার চিবি সস মালি মন তুলু তুলু নেগাতি বুল
0: অল
1: বসনি মারদা সিনারা তক সনি গুলো বাঙা বরে জানামি আবো হাওরোগা
0: ডাং রজানামি Anggo sih taruh kamu udah raja nami, dang dengar doa aku maru masari pedotamu.
1: Anggo lo sungguh ini doa kamu buat raja nami, ba suruh bulu balang. Bulu balang.
2: Raja nami.
1: Sana doa bulu balang. Alusiamu jo buat raja jo.